0: বাজে কি ভো কি না জালা মাহাত
1: হ্যাঁ দুঃখে কোথার না খানে দিন না ভাত দুঃখে কো দুই গর্ধ দিন রাত অনি গালা মা উন্নত আজ গর্ধন বাজ
0: না দুই সাইবাত্তি সে